0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: দেন কোরিবাস মে ফা কলি কত আমদানি টেক্স নেকুম কে গানুন কে দাশম মি টেক্স মে নে গেনি এ কে জানুয়ারি ইতিহাস বিহিম পেশকে মে গানুন দিবে সরকার কে কে সেট কোরাইফা মে বনি ইতিহাস নাবার এক ডিসেম্বর কা দেন টেকগত কা দাকম জে আদদ কাশওয়ার মে বনি আহারে নিমুম এ মালি বায়ান্তা হুশালা ইফরাত কো এহারে নিমুম মি কাশওয়ার বনি কিহা বারেতো আসল ইনকাম টেক্স কত কা ইফরাত কো দাকম মি জেনি এম টেক্স পায়ং হুশালা ফ্যাসা দেখ মুগ সুঙ্গডি কাবাণি আবদ চেহিকে গণ আহারুগে 30 জুন
1: এম বারা মুদ্দত ক্যারিয়েজ চবে সুঙ্গডি বারা ক্যারিয়েজ নিহাস ফানসাবিস ওয়ান আহারুগে মি মালি বায়া মিহার মি আহারুগে ইনকাম টেক্স কে বায়া হুশালা ফ্যাসা দেখ কন চেহি সুঙ্গডি গতে মি মাহুগে 30 এম বারা গ্যাভেজ চেহি মগনি গনি এনো দেন সুঙ্গডি মি হুশালা ফ্যাসা দেখ কন চেহি পরাতে কি কো বেতো
0: বায়াং হুশালম ইস্তিসনা নুয়া ফরাতে নামা ইনকাম টেক রেজিস্ট্রি কোফাওয়া হুরিয়া ফরাত কম সে বজে আমা ইহারে কে বায়াং হুশালা ফ্যাসা দাকওয়াং দেন ইনকাম টেক বায়াং হুশালম ইস্তিসনা ওয়া হালত কে আলমেঙ্গে ইনকাম টেক্স গাওয়াত কে সাথে কে এবন মাতা কে পে বায়াং কোফা দেন টেক্স কা ফরাত কা আমা ওয়ার ফাসে হে কমা কো মি বায়া হুশালান জে ফরাতে তো নুয়া তা নুন তো চেক কল দেবে নাল মে ওয়েবসাইট কা বানে ইন্টারঅ্যাকটিভ গাইড এ মে গাইড মে দর কো এই ইস্তিসনা ফা ফরাতে তো নুয়া তা এ ফরাতু এ হারে কা টেক্স বায়া হুশালান লাজিম বে তো চেক কল দেবে
1: এ মে আর মে কাশমার কল লং হে দেনে গতে মে ফোন এ মেসেজিং এ চেন না নাল উনি হাম আমি লি ওয়েবসাইট এ চেক কল লামি জে নে তো এ তা কা জে হে মি হে তো নুন তো
0: আ দে গতে চেক কল দেবে না দে আর মে কে হাম প্রসেস তো গতে রে এ ফরাতং হাম রি মেসেজ তক বসাম করে মঙ্গেন্দা
1: দেন মি ইনকাম টেক্স মে বায়া নায়ক মালি হিসাব তং হুশাল জেন তো দেন গদি অডিট রিপোর্ট ইস মি গ হি মিনে তো হুশাল জে চে তো তেরেগা
0: কুরিমস ফা কল দে ফদে মি আহারু নিম আম মালি হিসাব তো তৈয়ার কল দি মা আমি কাশবর মানে কি হাওারে তো টেক্স তক ফারা তক ইনকাম টেক্স পায়ন গত কো দক মি জে আদ দকি দেন মালি হিসাব তো গতকাল মতো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কে গতকাল হুশাল মিজে ডকুমেন্ট তামে বিনাওয়ানি ফরাতে কে হিসাব তা বালহাট্টা গতকে মাচা এই ক্যাশ বেসিস মতো একরুয়াল বেসিস মেনানি দে বেসিস কুঙ্কুরে কমেস এ বেসিস হিয়ার করা ব্যাগে ফরাতে কু বায়ং মতো হিসাব তা বালহাট্টা বাণি দিন ক্যাশ বেসিস হিসাব তো বালহাট্টা ফারায় তাকে হুশাল মিজেহেনি স্টেটমেন্ট অফ কম্প্রেহেন্সিভ ইনকাম ইয়া গোলুম হরি নোটস তা আদি টেক্স তক ফরাত কি কুমফুঞ্জ কম গাণ মে ফরাত কে ডিরেক্টর গ রিপোর্ট সে বচে হুশাল দেন মি নানি একরুয়াল বেসিস একরুয়াল বেসিস সং হুশাল মি হিসাব তো বালহাট্টা ফরাত কুম কুরিম মি ফাহ কো দি দে স্টেটমেন্ট কে ইতরুং বচে আদি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি আদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হুশাল দেন কুমফুঞ্জ কম গাণ হাম কুরি ফাহ কল দি কত আমার ডিরেক্টর গ রিপোর্ট হুশাল নাজিব মানে দেন অডিট রিপোর্ট হেন মেস হুশাল মি জেহেনি এফারাতুং এলি বে জুমলা আমদানি দিহ মিলিয়ন রুফে আউর ইতুর ওয়ানম এ মকমে ফারাতে অডিট রিপোর্ট হুশাল ওয়া কা লাজিম এন ওয়ান হাম একনি এলি বে জুমলা আমদানি কে আদাদ দিহ মিলিয়ন রুফে আউর ইতুর ওয়া ফারাতং একনি মি জেহেনি অডিট রিপোর্ট হুশাল ওয়া দাউ
1: হিজারে মি গে তিবেদানে ফারে গ মি এহি তরিকম বেনু মাফরাত তমি বায়া তাজিয়ার কুরমটে কা হি তরিকম বেনু মে জহাল তে গতি বে ফুলুং গে ফরাত তো কি আবারে গে বড় বারু মে দিবে তো ফদ বে ফুল
0: আদা ফাইতু তি আর তে কা ইব সময় ফদে আরমেন হাম ইনকাম ট্যাক্স কে মি ডেডলাইন ও তা সুঙ্গডি আদি মা কো হাম আইতুর হারকাত তে হাম হিঙ্গা ফওয়ানি দে মি হার ওয়াস আরমেন এক এপ্রিল এপ্রিল ফেশিগে মি কাম কে ফানারে আ হামে ওয়ানি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম তাকে হিঙ্গা ফা দেন হাম মি কে ইতুরুং আর্মেঙ্গে সোশ্যাল মিডিয়া মে দরকম হাম টেক্স তাক ফারাত ইনকাম টেক আগুড়ে কতুম হেলথ এর কুরমগে কতুম বাণী হারকাত তাকে হিঙ্গিফা দেন হাম হেমে মিমা হোগে সতার আদি আশারো আন দোগ ইনফরমেশন ডেস্ক তাক এবে সালমে বাণী কুরিয়া গেঙ্গোস মে টেক্স তাক ফারাত তাক মে ফারাত তাক মালি হিসাব তাক আইকি কা বড়া নবি মারমে হাম টেক্স পায়া ফুরমগে হি তরিক হাম ফোর কতে
1: দেবার কিনে বাইক আগুলো করে কান্তাতোগে বা কাগুন নেমে দাকানি হেমি মতি বেফ্রুম ফরাত লগ মিস ফাহা কোলাং আমা মেকা কমে কমা কা গুলে গত বার বড় হিতরে কমে ফোর কোতে দে মেকা এমে ফাসে আ করে বেন মাগে তে বেফ্রুম ফাই কোতে নে টেক্স টেক কো লুই ফাসে কো দিন মি মিস তে বেফ্রুম কুরাবা কান্তাতোগে তে রেং আমা এক কান্তা হেমি মা মি টেক্স মি দাকান জেহে ফরাত কে টেক্স টেক কুমুগা মি ফাহার ওন্নান তো হামা ইবিস খালা মি লুই ফাসে গো ইত্তাকে হামা জেহে ফা
0: আদে টেক্স দেখো মা লুইফা সে কদম গতুং আর

0: সম্মন গ্যাডু দিভেই এফএম, দিভেই এফএম, দিভেই নায়ক।
1: নদীহে একে মেঘাহাজ দিভেই এফএম।
2: লাও এক আফবাহ, লাও এক।

এউরেন না বেবুনহা গাদে কো আল্লাহ গান্দি হুয়া খং এউরেন বুনে ফুয়ে মারুয়া মিহাকো আলুং এহেন দিরুমাক আল্লাহ নুফনুবানে থে এহেন নাকুন নুনে এই একলাঙ্গে কাশাওয়ারুয়ে হাক গেমবা গতুগা কুরব্বা ফাওয়া ওয়াদেকে এহেন কামাকো মিসাকুং কুরে গিনা মিহুং একমেন নুদানে থে।

আদি আল্লাহ হাদ্দাওয়া ফাওয়া থাকিচ্ছ এউরেন নুবলানি হেইয়ে এতকে তিগে হিয়ানিত খানায় কি বয়সায় ব্যয় কি বে লেম্বি লেম্বি হরেতে আল্লাহ সাজিদ খুরা হালুগে আদি এহরিহা থাকিতি একলাঙ্গে দেরবে নিখমিত হালুগে।

0: আদি উডু থাকায় বিমগা ওয়াহা ইচ্ছে মিল্কুয়ে বডিগম বানি একলাঙ্গেশে আদি আবদুগে আবদ কিয়মম্বুম বানি বেশ একলাঙ্গেশে ফাহেতিয়া ব্যা মিহুম বীরবেতবানি আল্লাহ নু ফরাতকম হইয়ে
1: দিবেহিএফএম দিবেহিন নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টস

0: সম্মন গ্যাডু দিবেই এফএম দিবে এফএম দিবেই নায়ক।
1: হিগ্যাম আড়তাক এহাম হিগ্যাম মিউজিক আয়কু নদী হেকের মেগাহার্টজ দিবেই এফএম

আদি এউরেন নুরুহে থাকেতি এবাহি আংহেন দারিং এউরেন আল্লাহ নিসবে করেতে আদি হামা কাশাবারং হরিহা হেবে বানি এউরেন না খামা বুনে এউরেঙ্গে দু তখন দোগুথং হাদা উড়েতে সাক্ষেন নেতে হামা কাশাবারং এউরেন নং হরি না রাখায় আদি হামা কাশাবারং এউরেন নি এম্মে ফুরতামা এথানা দু করবানে বাইকে।

0: দিবেহি এফএম, দিবেহি নাট।
1: নুয়াদিহে একে মেগাহার্টজ, দিবেহি এফএম।